0: উল্লাচ্ছেবাক্য টুঙ্গা সুরম নিগিটি কুলডম সাকস তিল দুটা তাব্বানি সি বিচুক তাক্তুনার খাবিঙানি কারণে কাক থেকে থামে কাক কাক উদ্দমি পিঙ্গায়নি সি থেকে নাইন টোয়েন্টি টোয়েন্টি সিক্স উদ্দাঙ তুষার বেখানে আকটু জান আমার আমার নুরিয়াঙানি আশ্রমতে কাক তিলুগি তামানি নুনাবু মেগা সব তিলুগি টাউনঙ্গা ইনাম নু পেরিয়ো বাতুনি টাউনঙ্গা রাও তিলুগু আর আমি তামাওয়া টিকি উম্মা তেমঙ্গা সেভেন টোয়েন্টি সিমা দেবনিলু তাকুয়া টকুঙা ইউসুক্তি কাউ শক্তিনি কেমে কোনে আমাতে ইনোগুনেস ইনোগুনে খরস মতিলুগু কাঙে টুকা পিমি এব্রাহাম নাটনে সিক্স আগা গোয়ানি গস মারতু গরো কুকেতরস মতিলুগু পলিসিমু তামান্না তুসাগা বিগিনে আপাগু খানু নুরেয়াঙা তাসুমিঙা ইসুমাওতে কাম্মাঙা ইসুমাগিয়া কাম্মাঙা কাউ সাহতো পিফা দেয়ু রেয়ারতলুনি আমার সিরাত রমনি পিফা দেয়ু কৌশনে তাকুয়াটাঙ্গু আঙিয়া তাব্বানি ইদুরে নাম্মু কোপারেশন গুয়ু নুনাবু মি নুনাবু টুঙ্গা বিকুন্নু তা জো আদল তুষাবিগিয়াকু কিছু শিবুদ্ামি টুঙ্গা সুতে আগতি আমার কুইনমি খাওয়া ফিবল দিয়ে তাকবে মানা সিক্স ফোরটি এএম উদ্লাকু তামানি কানন ওয়াচিং মারিতুগু তাকি সির কানুন্নগিনে আক্তি তামানি কারণ উদ্দমি নুবু জগরণে আক্তি সিক্সটি পার্সেন্ট সিরদে উন্নি উদ্লাঙ্গু সিরাক খিরলুনি উন্নুষা উকুনিঙা সেভেন কিমেবু নুবুয়নে আক্তু সিক্সটি পার্সেন্ট সিরদে উন্নি উল্লা সিরাক খিরমেরুনি উন্নুষা উকুনিঙা নাইন কিংয়ে চিকিন্নপদ্দুনি নুবুয়াবদ্দুনি আনুগিঙা কানন্নয় আক্তুমি টোয়েন্টি উকুনিঙা সিক্স পান্নতু উদ্দুমি সিকিন্নপদ্দুনি নুবুয়াবদ্দুনি উকুনিঙা ফোর ক্রিকেটার উদ্দমি নুবুয়ানে আক্তু সিক্সটি পার্সেন্ট সিরাদ্দে উন্নলুনি উদ্লাঙ্গুয়ু সিরাক খিরলুনি উন্নুষা আনুগিঙা ওয়ান নাক্তুমি টোয়েন্টি উকুনিঙা ফাইভ খাঙিতুয়া পিক উদ্দমি নুবুয়াগরণে আক্তু সিক্সটি পার্সেন্ট সিরাদ্দে উন্নলুনি উব্বারু পাটু উদ্লাঙ্গুয়ু আমারু উন্নুষয়ু আনুগিঙা ওয়ানই আক্তুমি থার্টি উকুনিঙা ফাইভ মিটি মাতারি কুদ্দুমি নুবুয়াগরণে আক্তু থার্টি পার্সেন্ট পাটু উন্নলুনি উদ্লাঙ্গুয়ু আনুগিঙা পিঙ্গান্নাই আক্তুমি টোয়েন্টি উকুনিঙা থ্রি ইপিয়াচুক উদ্দমি নুবুয়ানে আক্তু থার্টি পার্সেন্ট সিরাদ্দে উন্নলুনি উব্বারু পাটুক আনুগিঙা ওয়ানই আক্তুমি টোয়েন্টি উকুনিঙা থু ইগলুলিক উদ্দমি নুবুয়াগরণে আক্তু সিরাক খিরলুনি উন্নুষা আনুগিঙা ওয়ানই আক্তুমি টোয়েন্টি উকুনিঙা ফোর সানেগায়ক উদ্দমিত নুবুয়াগরণে আমিও সিরাক খিরমিরুনি উন্নুষা আনুগিঙা ওয়ানই আক্তুমি থার্টি উকুনিঙা ফাইভ সানি কিরোয়া সিরাল দেখাত্তারনে আক্তু কাদ্দে উন্নলুনি উদ্লাঙ্গুয়ু টেন টু ফিফটিন মিলোমিটার্স আনুগিঙা নিগেপ পাশি তুমি ফোরটি সিক্সটি মু নিগেপ তুমি টোয়েন্টি ফোরটি মু উকুনিঙা থার্টিন কাউসুইটক উদ্দমি নুবুয়াগরণে আক্তু থার্টি পার্সেন্ট পাটুগুন্নলুনি উব্বারু কোয়াগুন্নাক তুমি মিনিদুনি মিনিগুন্নলুনি তাসিক তাসিগুন্নে পাল্লিয়ারুনি উদ্লাঙ্গুয়ু আনুগিঙা পিঙ্গান্নাক তুমি টোয়েন্টি ফোরটি মু উকুনিঙা ওয়ান আউসুইটক উদ্দমি নুবুয়াগরণে আক্তু থার্টি পার্সেন্ট পাটুগুন্নলুনি okuninga wan takwa ta ba kikiptarumi sila o kanuin nirinaktingi mana tana tusahan nangyadami yabu Dan McGarvey okos kang nangyadami ma takuninga kino edirinami ikkaneyak nami nakang nami
1: Good morning. A U.S. ban on Bombardier business jet sales that's being threatened by President Trump would damage America's aerospace industry as well as Canada's, according to academics who work in the aviation field. John Gradek, who teaches aviation management at McGill, says there are more than 20,000 jobs in the U.S. linked to manufacturing components for Bombardier aircraft. Trump's been suggesting he'll ban the Montreal plane maker's business south of the border unless it moves its operations to the U.S. The company already runs plants in Kansas, Texas, California, and other states, and employs about 3,500 workers. Gradek says there's lots for President Trump to mull over when it comes to how this might impact the U.S. itself.
2: Mr. Trump may not have realized the extent of U.S. employment associated with this aircraft. And I think that's a risk that he has to address over the next few days as he's getting a lot of political feedback from those states that have Bombardier employees in those states.
1: Bombardier said it's paid more than $2.5 billion U.S. to 2,800 American suppliers across 47 states each year, indirectly supporting tens of thousands of jobs. Meanwhile, Saskatchewan's now imposing a new 50% retaliatory tax on American alcohol. That coincides with Canada's latest tariffs on U.S. goods as this trade dispute continues. American liquor will stay on Saskatchewan store shelves, unlike in other provinces, which pulled U.S. products. Premier Scott Moe says sales of American alcohol in Saskatchewan have already dropped by about 40%. In other news, Australia's trying to force social media platforms to allow users to opt out of algorithms. The draft legislation, dubbed My Feed, My Way, is about improving online safety, including things like limiting children's exposure to misogynistic and eating disorder content. If it comes into being, people over 16 years of age will get new tools to turn off algorithm-driven content. Users opting out of the algorithm will only see content from people and groups they've actively chosen to follow. And social media companies face fines of more than $100 million Australian dollars if they don't comply. And finally,
3: he's one of the greatest builders of all time.
4: Greatest capitalist in history!
5: He's chaotic, random, capricious.
6: Manifestly cruel and selfish.
7: In a science fiction novel, he would not be the hero.
1: That's a clip from the trailer of a scathing new documentary about Elon Musk that uses a CGI avatar and AI voice syncing to simulate an interview with the controversial SpaceX and Tesla CEO, using things he's actually said in previous interviews. The four-hour movie just had its world premiere at the Venice Film Festival, and it traces Musk's beginnings in South Africa to a career as a SiliconValley.com entrepreneur in the early 2000s, all the way to becoming the world's first trillionaire. Now, it goes into Musk's takeover of X and what filmmaker Alex Gibney says is the manipulation of the algorithm. He says Musk is causing deliberate division that might be catastrophic if it's not regulated or tamed. Some critics compared it more to a horror movie than a documentary. It hits theaters on October 16th. For CBC Radio, I'm Dan McGarvey.
0: For more business news, check out our website at cbc.ca/business. In the United States, change is coming for teens and younger kids on their social medias. Soon, young users on Meta products like Instagram and Facebook will see daily cutoffs and app blackouts at night. The modifications are part of a historic $18 billion settlement between Meta and several states. Is this a big tobacco moment for social media? Some critics say it is not. CBC's Manjula Savaraja tells us why and explains what the situation means for Canadian teens and parents.
8: As we roll back into the school year, the conversation comes back again to kids and tech. This time, the impetus is the end of a lawsuit in the U.S. against Meta. The landmark settlement between the parties is drawing jeers and cheers.
9: It is really social media's big tobacco moment.
8: That's Jim Steyer, the founder of Common Sense Media, a California-based nonprofit that reviews and rates media for kids. He's speaking on social media about Meta's $18 billion U.S. dollars settlement with several state governments.
9: It's about time that we held the big social media platforms like Facebook accountable.
8: Here's some background on the settlement. In 2023, a coalition of states' attorneys general filed a lawsuit against Meta. The lawsuit alleged, among other things, that Meta designed and deployed features that made their products addictive for teens. In the settlement, there's no admission of wrongdoing, and the payment of the majority of the $18 billion is spread out over 10 years.
10: You know, I would say this is not the big tobacco moment.
8: Emily Laidlaw is Canada Research Chair in Cybersecurity Law and a professor at the University of Calgary's Faculty of Law. She served on an expert advisory group to the federal government on online safety. For context, the big tobacco settlement in 1998 was for $206 billion U.S. dollars. Adjusting for inflation, that's over $400 billion today, more than 22 times what Meta recently agreed to. The tobacco settlement also forced the big tobacco companies to provide access to their trove of internal documents. Meanwhile, with this settlement,
10: I don't think that this is going to prompt this major change that we're thinking in the social media industry.
8: As a part of the agreement, Meta will make changes to Instagram and Facebook for U.S.-based users under 18. These include cutting off access to the apps at night, turning off notifications during the school day, and setting a two-hour daily time limit. Most of these changes will stay in effect for 10 years.
10: The company is setting the terms of what it sees as a resolution, but it's not getting to the core of the problems with the business model or the algorithmic design that we think are really the sticky features that are causing some of the worst forms of addiction.
8: Jenny Perez is disappointed that these modifications won't be extended to Canada. Perez is the founder of Unplugged Canada, a nonprofit that advocates for delaying the introduction of smartphones and social media to kids.
11: If we recognize that these changes are needed, if they really care about the wellness of our children, they would do it beyond the U.S.
8: Even then, she says these changes for American teens are not enough.
11: Would we allow for our kids to spend 2 hours in a casino? Is that okay?
8: University of Calgary professor Emily Laidlaw says courts are not policymakers. They can only deal with the case in front of them. She says government legislation, though complex to craft, can achieve more. And that's where Unplugged advocate Jenny Perez looks to for hope in Canada. A bill tabled this summer in the House of Commons, Bill C-34, the Safe Social Media Act. It's wide in scope, covering chatbots and AI labels, even calling for the creation of a new regulator called the Digital Safety Commission. One of its main proposals is a social media ban for kids under 16, with exceptions for platforms the commission deems safe by design. But the bill has already drawn criticism that it may curtail freedom of expression and cut teens off from a place they go for connections. Here's Emily Laidlaw on the thorny task of age verification that may be needed to enact such a ban.
10: When is age assurance in some form appropriate? And how do we go about this to make sure it's done in the most privacy and cyber secure way possible that doesn't overreach?
8: Still, Bill C-34 has its fans, like Jenny Perez, who speaks about how parents like her feel.
11: even regardless of how engaged we are, we don't stand a chance against these algorithms. Let's not delay this anymore.
8: The Meta settlement is a shakeup for social media in the United States, but not Canada. We'll now have to see what unfolds here with Bill C-34. For CBC Radio, I'm Manjula Selvaraja.
0: Thanks, Manjula. Childhood Friend is a Montreal artist with a new single. It's about having your head in the clouds. Take a listen to Nuage.